ও ডাক্তার দে কিনহি ইউজ ইসতো তে কেন ইউ ইউজ এ কাম দি নেলে জিনিং লিয়া অ সাজ খাসা খাল দুল সুজা কেন ইউ ইউ বে মাসে কেন ই রি ইয়া দেলে কে চেম প্রেসাল কেন ই লু ইয়া কাম দি ইন না না সি কে থনে লাজি শাং ছু গো রে কেন ই রি ইয়া দি না লাজি ফলে ছু গো রে